অরূপ ব্রহ্মকু ভাব পাইব যে মন্ত্রে ঠাব অরূপ ব্রহ্মকু ভাব পাইব যে মন্ত্রে ঠাব অনন্ত পথে রহিব নিশ্চিন্তে গো স্থিতি উৎপত্তি প্রলয় নথিব কাহাকু ভয় স্থিতি উৎপত্তি প্রলয় নথিব কাহাকু ভয় কত

0: আকাশবাণী পুরী কেন্দ্র 103.4 FM রে শ্রোতা বন্ধু আরম্ভ করুছু কার্যক্রম ক্ষেত্র মহিমা। কার্যক্রমটি প্রযোজনা করেছেন দিলীপ কুমার নায়ক, উপস্থাপনার অছন্তি প্রকাশ কুমার রথ। তা পূর্বরু বিজ্ঞাপন।
1: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আজি মধ্যে চেটিনাট সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
2: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

শ্রোতা বন্ধু, প্রত্যেক দিনের কিছু না কিছু বিশেষত্ব রয়েছে। তবে আজির দিনটি কোণ পাই স্মরণীয় অটে আসন্তু জানিবা। পঞ্জিকা অনুযায়ী আজি গুরুবার, কর্কট সাত দিন, 2026 মসিয়া জুলাই মাস 23 তারিখ। ভারতীয় সাধারণ সময় অনুসারে আজি সূর্যোদয়ের সময় থিলা 5:22:35 এবং সূর্যাস্তর সময় রয়েছে 6:24:20। তুলা ও কুম্ভ রাশির আজি হচ্ছে খাতবার। আজি হচ্ছে

শ্রোতা বন্ধু এটি শেষ করছু আজর সুপ্রভাত পুরী কার্যক্রম কু আপনার কার্যক্রম শুনে আকাশবাণী পুরী কেন্দ্র 103.4 FM রে।

শ্রোতা বন্ধু আপনার টিউন করছেন 103.4 FM আকাশবাণী পুরী। বর্তমানে আপনার শুণুছেন আমকেন্দ্রর কতোটি হিন্দি চলচ্চিত্রর গীত। এবে আসন্তু শুনি নেবা কার্যক্রমর পরবর্তী গীতটিকু। কণ্ঠরে সজাইছেন শিল্পী ইশান, চলচ্চিত্র হাসিল।

শ্রোতা বন্ধু, প্রতিবর্ষ জুলাই মাস 23 তারিখক জাতীয় প্রসারণ দিবস ভাবে পালন করা যায়। 1927 মশিয়া আজির দিনে ভারতের প্রথম থর রেডিও প্রসারণর স্মৃতিরে এই দিবস পালন করা যাচ্ছে। এহা বম্বেরে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি দ্বারা আরম্ভ হয়েছিল। 1936 মশিয়ারে প্রথমে এহা অল ইন্ডিয়া রেডিও নামে কার্য করেছিল। পরবর্তী সময়ের 1956 মশিয়ারে এর নামক আকাশবাণী রখাগলা। এবে এহা দেশের সবুঠারু বড় নেটওয়ার্ক। রেডিও মাধ্যমে সরকারি সূচনা, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য বিষয়ে সূচনা প্রদান করা যায়। বিভিন্ন ভাষায় কার্যক্রম প্রসারণ করে ভারতীয় সংস্কৃতিক আহরি উচ্চকোটির করে পুছি আকাশবাণী। এর স্লোগান হচ্ছে বহুজন হিতায় বহুজন সুখায়। শ্রোতাবন্ধু, বর্তমান আসন্তু শুনে নেবা শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রমের পরবর্তী গীতটি গাইছেন শ্রীচরণ এবং সংগ্রাম, চলচ্চিত্র গড়বড়।

শ্রোতা বন্ধু আপনার টিউন করেছেন 103.4 FM আকাশবাণী পুরী। বর্তমান আপনার শুনছেন আমকেন্দ্রর শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রম। শ্রোতা বন্ধু বর্তমান আসন্তু শুনে নেবা কার্যক্রমর পরবর্তী গীতটিকে গাইছেন্তি বিভু কিশোর, বাপি শৈলভামা ও ইরা মহান্তি, চলচ্চিত্র ধর্মর হেব জয়।

শ্রোতাবন্ধু আপনার টিউন করেছেন 103.4 FM আকাশবাণী পুরী। বর্তমানে আপনার শুণুছেন আমার কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভী। এবে আসন্তু শুনে নেবা কার্যক্রমের পরবর্তী গীতটিকে গাইছেন কণ্ঠশিল্পী আমি মিশ্র, চলচ্চিত্র হামারি অধুরি কাহানী।

তেমনি শ্রোতা বন্ধু বর্তমানে আসন্তু শুনে নেবা কার্যক্রমের পরবর্তী গীতটিকে কণ্ঠদান করেছেন শিল্পী সিদ্ধার্থ বাসরুর চলচ্চিত্র হন্টেড।

শ্রোতাবন্ধু এ বিষয়ে আগুক কথা হওয়া কিন্তু বর্তমান আসন্তু শুনে নেবা কার্যক্রমের পরবর্তী গীতটি গাইছেন কণ্ঠশিল্পী কে কে চলচ্চিত্র হার্টলেস।

শ্রোতা বন্ধু, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায় ও বিপিন চন্দ্র পালঙ্ক সহ মিশি উগ্র জাতীয়তাবাদী দল গঠন করেছিলে। ভগবত গীতার তাৎপর্য উপরে এক পুস্তক গীতা রহস্য সে রচনা করেছিলে। ব্রিটিশ মানক বিরুদ্ধে লেখিথিবারু তাঙ্কু ছ বর্ষ পাই মাণ্ডল জেলে রখা গলা। জেলে থাই মধ্যে সে তাঙ্কর পড়াপড়ি এবং লেখালেখি জারি রখিথিলে। তাঙ্ক মতরে স্বাধীনতা কেবল ভিক্ষা মাগিলে ক্ষমা করবে, স্বাধীনতা কেবল ভিক্ষা মাগিলে মিলিব না, সংগ্রাম করা পড়ব। তাঙ্ক জীবনী আমি এতিকি শিখিবা, সাহস সহিত সত্য পাই লড়িবা।

শ্রোতাবন্ধু বর্তমানে আসন্তু শুনে নেবা কার্যক্রমের পরবর্তী গীতটিকে, যুগলকণ্ঠে গাইছেন উদিত নারায়ণ এবং অলকা ইয়াগ্নিক, চলচ্চিত্র রাজা।

আজির প্রসঙ্গ সূচনা সংস্কৃতি ও গণতন্ত্রর প্রতীক জাতীয় প্রসারণ দিবস আলেখ্য ডক্টর সত্যনারায়ণ পট্টনায়ক উপস্থাপনায় মু সত্যরঞ্জন মহাপাত্র ভারতীয় গণমাধ্যম এবং প্রসারণ ইতিহাসে আজ হচ্ছে এক স্মরণীয় দিবস। 1927 মশিয়া জুলাই মাস 23 তারিখে তৎকালীন বম্বেঠারে বেসরকারি সংস্থা ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানী আইবিসি দ্বারা দেশের প্রথম বেতার প্রসারণ আরম্ভ করা যাইতলা। এই ঐতিহাসিক দিনটি স্মরণ করে আজ জাতীয় প্রসারণ দিবস পালন করা যাচ্ছে। তবে সময়ক্রমে এই বেসরকারি সংস্থাটি সরকারঙ্ক নিয়ন্ত্রণক আসি অল ইন্ডিয়া রেডিও আকাশবাণী ভাবে পরিচিত হেলা। পরবর্তী সময়ের টেলিভিশন সেবা দূরদর্শন সহ যোড়ি হওয়া সহ এবে প্রসার ভারতী অধীনরে দেশের কোণ অনুকোণে পৌঁছি পারুছি। 1923 মশিয়া জুন মাসে বম্বে রেডিও ক্লবর প্রথম প্রসারণ সহ এ ক্ষেত্রে ভারতর যাত্রা আরম্ভ হয়েছিল। ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানী সহ দেশের সংগঠিত রেডিও প্রসারণর অয়মারম্ভ হয়েছিল। স্বাধীনতা পরে অল ইন্ডিয়া রেডিও দ্রুত গতিতে বিস্তার লাভ করা সহ 1956 আকাশবাণী ভাবে অধিক পরিচিত হয়েছিল। অল ইন্ডিয়া রেডিও মাধ্যমে দেশব্যাপী পাখাপাখি 590টি অধিক স্টেসন পরিচালিত হচ্ছে। জনসংখ্যার প্রায় 98% লোকঙ্ক পাখে এ পৌঁছি পড়ুছি। 23টি ভাষা এবং পাখাপাখি 146টি উপভাষায় অল ইন্ডিয়া রেডিও তার কার্যক্রম প্রসারণ করুছি। দেশের বিকাশে প্রসারণ ক্ষেত্র এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আসুছি। স্বাধীনতা

0: প্রিয়ে
1: প্রভু
0: সখা সুদামার মো নিকটক আসবার কারণ বুঝি পারল
1: বোধহুয়ে সাক্ষাৎ করা অভিপ্রায় আসি তেবে
0: তা নুহে সখী সে নিতান্ত দিনহীন করিব সুমতি তাঙ্কু কিছু ধন আশার এটিকি পঠাইছন্তি।